0: chunga akashwani ni belsi sotsku ongani ko mariani bakata belsi sotsku ni gisepo akashwani ba all india radio a songni manderang na mai namgni rang ho ona ba radio ho khnat me mai mai namgni rang ko manna ha yani gmen dingthang dingthang manderang ni ko chunga sandirong dalo ching baksa drda ni project director west garo hills turani additional dc sri nipan hajong mcs khandike uni radio ko khnat me mai namguni rang ko manna ha wani gman aga nangen sir na a radio ko anangni baitable si ongoni khnana bachinga ha
1: chongmatan ta angni achhe de 1979 onga unas khangba angni parents rang de radio khna cham chingni nokon radio ba donga ha gacham wa philips radio khanga gisikrainga chononi ai jin chalo khamrang khagen cham chingna radio atte mangna wan git rangkhu atte mangna do na cham dao chongmotan wa baidita bil siwa chamanga khudi gisikra jainga indiba angni je khwanga conscious mena gisikrainga cham dao agana mat gata mangen wa 80 sangni somoy nonga aro ririni khri changa মংসংবাতে ছন্মতে খালি বা গীত রাং খোঁজ খা রঙা ছম দংথং দংথং সময়ও বাসা কবা সালনি বাকু বা বারো বাজি রাঙো খাঙো কল্পতরু নাকপা প্রোগ্রাম দঙা ছম ওয়ানো রিজনাল ল্যাঙ্গুয়েজ আসামিস গীত রাং ওয়াত্রঙা ছম আর হিন্দি গীত রাং খোবা ছা খা গতা মানাহা উনি জামানো জেনসলো বিলসি দালর ক্রকেয়া ছম স্কুল ফরাই মতঙ্গ ওয়ানো বা আংনি গুমে বা আংনি আই রাং বা আথামো আমাং সংবাদ রাংখো খা রঙা ছম আর জেনসালো থুরা সেন্টার অংহা আঙা আনথাংদে মাসি যাবা আদিয়া বিলসিও থুরা সেন্টার এনো খাহা ইন্দে বা উনো ছা রিলে খা রাংখো আথামনি বাকো স্নি বাজি রাঙো ছা মংসা প্রোগ্রাম ফো খা ছম দা ওয়া প্রোগ্রাম ওদে ওয়ান সংবাদ নাস খাং হিন্দি গীত রাংখো আত্রঙা আর আদিতা আগানানি রাংখো বা ছা খা গতা মানাহা আর জামানো আথামনি বাকো বা বাসাখো বা ইয়ান দেখে এগ্রিকালচার নি বিদ্যুঙ্গো আগান থালাতানি রং প্রোগ্রাম রাংখোবো ছা খা গতা মানাহা আংনি এক্সপিরিয়েন্স গতা দে ছা সঙ্গো জং ইথাং আহানি গমন ওয়া সময়ো রেডিও নি খ্রিয়ান ছা দে আগল সাকো কমিউনিকেট খা গতা আগল সাক নি দংথং বাকো বা ছংনি আসঙ্গ বা দংথং দংথং বাক রাঙো মায় অবস্থা রাঙা ওয়া রাংখো ছা সংবাদ নি খ্রি খা গতা মানা হা অল ইন্ডিয়া রেডিও নি খ্রি আর দাকে গামছাত পে গপা আগান থালাত নি রং জঙ্গি থাং আনি বিদুঙো এন বিথক নি বিদুঙো দাকে দাকে ছা আনি বিদুঙো বা ইয়া রাংখো বা ছা রেডিও নি খ্রিন খা গতা ছোল খো মানা হা আর জেনছালো আঙা হাই স্কুল খো মাছো তাহা ছম আঙা দাও গিসেক্রাইঙা স্কলারশিপ খো মানে মংনা আঙা ওয়া টেন বেন রেডিও খো আনথং ব্রিয়া হা আর ওয়া রেডিও আংনি রেঙ্গতা ওয়া ছম ছমতান প্রসার ভারতী নি গতা ওয়া বিবিধ ভারতী প্রোগ্রাম খো আঙা খা রঙা ছম থার্সডে ফ্রাইডে রাঙো আঙা ভয়েস অফ আমেরিকা আর বিবিসি নি নিউজ রং খো আথামো তিন বাজি রাঙো বা খা গতা মানা হা সঙ্গো ইয়া ইংলিশ খুশি খুশ কি রানা গতা আদি রেডিও খন জাখালা ছম আর উনাগ্রে বা দেখে ম্যাথস রাংখো প্র্যাকটিস খাও বা ফিজিক্স বা কেমিস্ট্রি নি যে ইকুয়েশন রংখো আঙা প্র্যাকটিস খা আছম ওয়া রংখো আঙা ওয়া সময় রাঙো দেওয়া রেডিও নি গীত রাংখো খাই মানা মেন কনসেন্ট্রেট খা গতা মানা ছম আনথাং দে নলেজ নি খ্রি আর দেখে রেডিও খোদের পেং তাকে বাঙা বেনিফিট মানা হা নলেজ নি খ্রি বাঙা হা আর মান্দেরং নি মাই দেখে থালাত না নাঙা মাই দেখে আর্ট অফ পাবলিক স্পিকিং যে খোয়ান আগানেঙা ওয়ান রেডিও আগান গপা মান্দেরং নে ইনক্লুডিং না আবা না সিমাংনি খুরাং রং ব্লং এন খা থা ইয়া রং বা মংসা আর্ট রং ওঙা ইয়া দংথং দংথং আনছংনি পার্সোনালিটি ডেভেলপমেন্ট রং বা রেডিও না মেন ডাকছাকা আঙা বেবেরা দাওবা হাইদা অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীও খনাথমেন মংনা সঙ্গো দাওবা মন্দিরং নামেন ইয়া নামগিনি রংখো মানগেন আর যে এরিয়া রঙ দাও আনছংনি মোবাইল নেটওয়ার্ক কভারেজ রং দংজাইছম ওয়া মংদে দাওবা রেডিও ফাংসাকেন আঙা বেবেরা আ থংবা ইয়া না ব্লংয়ে নস্টালজি কংয়ে নেকেঙা মুথেলা
0: মুথেলা স্যার নংনি রেডিও খো খাত মেমং নামে এক্সপিরিয়েন্স অঙ্গমনো নি খো নামে থালাতানি গমন না আদে ছুনা ইয়া রেডিও খো বিসাউনি খাত মেমং মাই নামগুনি রাং খো মান্না হা ইয়া রাং খো থালাতা হা খাত মসরিং গপরাং বা ইয়া খো খনাইম না পাং এনস কি দাপানি গমন গিন ইয়া বেবিরা এন্ডি বাং মং সামল মলনা স্কিন সেম স্যার না আ

0: পানথালাতানি রংকো নংনিকে ওদে অন্ডন খানা মানগপা ভোটার হেল্পলাইন নম্বর সাসকু বঙা জিরো নাকল কাবো ভোটার হেল্পলাইন এপ কো ডাউনলোড কাবো বা voters.eci.gov.in ওয়েবসাইট নাপাঙে নিবো উনাগ্রে বা না www.ceuofmeghalaya.nic.in ওয়েবসাইট নাপাঙে নিনা গতাবা মানগে নংনি ফুনানে নংনি ফুরাং নংনি বাকমানি গামছাত পিয়া ইয়াকো ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
1: নাসিমাংনি দাকনা নাঙ্গনি রং আলথুবেয়া খাসা ফাই ইয়ানো নাকনি গমনসে রাখিয়ানে রং অমং যা ওয়ারংকো নিয়েন বা এনিউমেরেশন ফর্ম ওয়ার্ক আপাতে সই খাতপো আরো বানোবা গোয়ালানি রংকো থারে রাপনা নঙ্গদে আংনা উইয়াকপো
2: ইন্ডিয়ান ইলেকশন কমিশন জুন ফলাচি তারিখনি জুলাই ফরুক্সকু তারিখনা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নি গথামগপা বাকো আবা চিনাতে হা গুড লেভেল অফিসার রং নাসিমাংনি নোকানচুনারি আঙ্গেন
3: নোকানচুনা
2: ওই নোকানচুনা নি আঙ্গেন বা ওমং নাসিমাংনি ডুপ্লিকেট এনিউমেরেশন ফর্ম কো গাপাচিনা উগেন আরো খুসাকো নাসিমাং রাখিছিনা দন বাগেন নাম মেন আলছু আবা
3: আৰু নিজো বিচনী ৰেবাও নাচিমাং মামু লিখা হ'ব নানাং যোৱা
4: আঙা নকো দংজাও চাই
2: অ চাৰ্জিঙা নাং যাবা দংজাও বা বিয়েল ৰঙান ইনমেৰেশ্যন ফৰ্ম খো নকি দুবা চলন দৌ নাগেন বা আৰু অকণ মানাং খোজানা দুপেটে ৱমান চাং থাম না কিন্তু এইবাৰ পঠাই আগেন আৰু আমাৰ এইবাৰ চিকানি ৰং দুংগেন চিম অ দে ৱমান না ফৰ খাই গল পাতনা বা মানাগেন
4: অ ইয়াৰ নাম মে নালচু বিয়া দে দিবা আঙাৰ ইয়াকো বাননি কো থালে ৰাগেন
2: ইন্দ্ৰ খানা মানগোপা ভোটাৰ হেল্পলাইন নম্বৰ সাস কো বোৱা জিৰ' না খা আকো বা ভোটাৰ হেল্পলাইন এপ কো ডাউনলোড খাবো বা voters.eci.gov.in ওয়েবসাইট পাঙি নিব আর উনবাক্সাও www.ceomeghalaya.nic.in ওয়েবসাইট নাবা না পাঙি নিনা মানগেন
4: নাকনি খুরাং নাকনি পুনানি বল নাকনি দোগা চলন উকো গমাত নাবে ইয়াকো উইয়াতপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
5: দা সিয়াগান গমন গতা না সিমাংনা হিংবাত সংমানি গিদ্রাং হু গমাতেঙা আরো গিদ্রাং ইঙা সিয়াত সিংঙা চিঠি মিরসে আরো মিরসে বিমাদত